Yang zar sedang biar kita tanjir nam tenglong cintang cintang jin ram ke sangkun tanji nian gong cina biar kan kem zeng tar tar nam ba zu san shi nang shun ban day na chorong jang ro nian cing kong work lo long cing ke chie de lo bra ra lo sun de kat ta lip zhu bun lu ge nan zum jang ge li cin lo rin jer ke ke za da wan ying ke ta tong ge li cin yin ngai na tiring ge ti zu lo chi ring ge li cin de gam don zun ba ra zom zhu ba chim lo du ma yin ya ti na tiring ge lo rin jer ke li cin ge ติดสุขจริงก็ท่าตรงกันลำดับจริตได้เลยชัวร์ท่านนั้นสมก็ต้องใช้นามบาซูยังติดเงินก็จะด่าวันยังก็ทุเรียนจริตเลยซึ่งดับจริตได้ดีนี่ที่เช่นนั้นตัวที่ตัวนั้นสกิโยกค่ะแต่นี่ยังที่ก่อนหน้าตัวนี้ตัวนั้นยังสกิโยกรังรังก็เสียใจทับจริตอยู่นะที่บิงก์กันละมาคาปรตังจูกับสีนั่นยิน ตอนนี้เนี่ยนั่นตัวนี้เรียกว่าอะไรสามชิ้นจ้ะสามชิ้นจ้ะแต่โมยนะถ้าจริงๆเสียก็อยู่เช่นนั้นบางทุกครั้งงอกซังไม่รับเสียก็ตัวใจยังงั้นชัวร์รังงั้นลักลีกี้วันนี้มันชงน่าชิบจ้ะสิ่งนั้นมันนิบสัมบายาร์สไม่รับก็ไปยังคีลาซีเสียอยู่ยังไงยังเช่นนั้นบางทุกครั้งสามชิ้นจ้ะแต่รังงั้นมามจุดทาระสามชิ้นเด็ดที่นั่นระมายงตาถ้าก็ส่งก็คิดจะก็จะสมัยนั้นก็ว่าลงในอินจีริจินะงั้นน้ำมันจูกระดา ཁང་ཏར་མང་རྒྱང་ལ་སམ་ཚད་ད་སམ་ཚད་ད་མོ་མ་འཇུར་ཐ་དེ་དང་ན་ཡང་ཡང་རང་རང་གི་སམ་ཚད་ད་ར་གེ་དེ་རང་གི་དེ་ཆོལ་ཅིག་རང་གི་ལེ་ཚན་དེ་དོན་ཅན་རང་སོམ་རྒྱ་ཅུ་ཡིལ་དེ་ན་དེ་རང་གི་ལེ་ཚན་དེ་ནང་ག་ཁོབ་རྒྱ་ཡོ་ན་ཚ་ག་ཚན་ཆུང་ག་ནི་ཡོ་ཚན་པ་དང་པོ་སོ་སོམ་ཁི་ཅ་སེལ་ང་ར་ཚན་པ་ག་ནི་བ་བ་ལོར་གི་རང་བྱ་དང་ག་ཡིན
Chitatina, Yangchu Dinang Nyanzurton, Sorta, Dachu Injina, Huiluk, Pikam, Tondarton, with Sam Chirer, Nasikon, Nodomo, Jarsums, Gotrixiu. Tanandi, Chuchi Taju Yiltani, Tambag, Niva, Lurgan Rabi, Dankag, Tambandina, Tajangars in the Chujet, Nyankanambag, Kapar and the Nelin Suyil. Tina Dirangalits and Dinanga Gotrixiu Pinangatun, Domusgri, the Gachu, Jending Shakyon, Homir Wasagam Sonushina, Talhopra, JP. Jerem Ramon Dichok, Tanirang, Tissul, Jerigindi, Govrigran, Charge Yokas Yogo, Sikonotina, Tatanga Thorin Jerkilating, Tissul Sigran Skan de Young, Tarang Kurga, Kamtang, Mivar Gafsu, a Samsuk Tang Tambi, Young Kotrio Pigoni, Sambasosugan, Sigura, Tani, Young Sambasosunan Tundi, Ronyung Yeju, Revayan. Tina, Tartachu, Tiring, Latindi, Tomer. Lama, Ekum Tomog Langnoga, Yang Chicono, Lang de Sign and Julie Jimson, Tering Thorin Jerkilis and Dangina, Kerry Mussolaj and Maratarang or two, Tizuking it in Shalisona, Thousand Krustiga and Gosam Nuguin Tangbori, the Dark Tungus Hokos around and Gosam Ganivelli, Tangichinambaga, Nilama, Tarsister, and Alumni Tombumbili Delini, Chinambazoyon to Hojung and Charzi was Gazina, Tugger Pambara, Gimson, the Zugirganambaga, Gamon, Sheta, the Tanachura, Yanchig, Divzingi Ranga. Лахтыркалака тонтгрыч баб атукчик тажу шейю тэгэ тата тэнгэзан курсарван дэнжин райан делатэн цэмгэн чаржи юучэрэчү совкупчик чаржи гэтүна тэнгэзан курара месам жога тэгэ чинан баг рынгэ самбин дошук тэнсу рынгэ лиг гомун чаргортарк та рынгэ шавали тунд тамчику дэвжүг тормен юнжүг ревар мөндэн хцанмаз гэшэртэ да алаянда тхумр говчгинутай